আকাশবাণী কলকাতা 107 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গ শুনছিলেন HMV FM। আগামী এক ঘন্টা অনুষ্ঠান পরিবেশনার দায়িত্বে রেডিও নেটওয়ার্ক।